0: มาตอนนี้ผมไปเลยคุณไม่รักคุณอะไรหมดตรงนั้น
1: ทำไปเรียกชุกชิบยันชุดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกย์ต่อไปจะตานี้ดูสิ
0: ชิบยันมาเนี่ยคนนี้คุณทำไปนั่งคนน้ำหมดแล้วทำไมวะ
1: คอมพิวเตอร์บิคลีกอร์นุ่ยสิกาวนุ่ยอันนี้มาร์มัดกอร์นุ่ยเนปาลเกย์ number one ฮารูและซาตูร์ education center โฮนี่เอาชิบยันมาตะคอมพิวเตอร์ป่าวนุ่ยกับซาเต้คอมพิวเตอร์สิกาวนุ่ยรู้เกย์ก็ต้องบิคลีฮาเลมากอร์มาบิคลีกอร์มาอีเบงไปเอาไปสกูลอาพิสดูนสุกย์सस्तामा बिग्रियो त्यही आएर पो बनाउने सुविधा पनि छ झुसे इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मिसिन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सीसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ
0: आमा मलाई लाग्ने राखे
1: औ तालो बेतालमा हिँडेर फेरि दुःख पाइएला नि झुसे औ यो फोन नम्बर 01545787 98420535141 भयो अब गुड भेरी गुड भेरी गुड